0: ভয় আর বোধ তকার হলাম নিশ্চিত কারাতি বুতায় কুম সে এমিরাত যা সেই কিয়া বুতাবি কারোলা হিঙ্গা বিগ বিল এমিরাত যা বুতাবি পুজে নেই সাজ দরবার গসারি ইদু আপেক বার বার বিল শ্রীলাসা বুতাফ মাগি ই পাশোলা বুতায় পাশোল বাই ওয়াপস বুতা বিজনেসম্যান কি заработал денег заработал денег денег денег денег денег заработал Мани, мани, больше надо. Ботал, я смотрел, все шоп. Позволил, будто все позволил. Будто все позволил. Фак, фак. Еще, еще. Это папа, на мне повторили.
1: Radio Studio Play, la magia della musica. Tutti i giorni, 24 ore su 24, insieme a noi, per voi.